0: নমস্কার শ্রোতা বন্ধুদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের শুরুতেই শুনুন একটি কথিকা, ভারতীয় অর্থনীতিতে MSMEর ভূমিকা। এই নিয়ে বলছেন রামেশ্বর সাউ।
1: ভারতীয় অর্থনীতিতে MSMEর ভূমিকা। ক্ষুদ্র, মাঝারি ও মাঝারি শিল্প হলো ভারতের প্রাণ, যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ব্যবসা। কোনার মুদি দোকান থেকে শুরু করে পাড়ার দর্জি, খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট থেকে শুরু করে একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম, সকলেই MSMEর ছাতার আওতায়। ভারতীয় অর্থনীতিতে MSMEর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছোট ব্যবসাগুলি দেশের GDP রপ্তানি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2023 সালের হিসাব অনুযায়ী ভারতে 6 কোটি 30 লক্ষেরও বেশি ক্ষুদ্র, মাঝারি ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান কাজ করছে, যা দেশের GDP 30% অবদান রাখছে। 11 কোটি কর্মী নিয়ে এই বিশাল শিল্প লক্ষ লক্ষ ভারতীয়ের আয়ের এক গুরুত্বপূর্ণ উৎস। ভারতের রপ্তানির একটি উল্লেখযোগ্য অংশ MSME থেকে আসে, যা আন্তর্জাতিকভাবে ভারতীয় কোম্পানিগুলির সৃজনশীলতা এবং প্রতিভা প্রদর্শন করে। প্রকৃত অর্থে MSME হল ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড। ভারতে MSMEর ভূমিকা বৃদ্ধি এবং উন্নয়নের জন্য একটি শক্তিশালী ভিত্তি প্রদান গুরুত্বপূর্ণ। মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের মতে MSMEগুলি দেশের GDPতে 30%-এরও বেশি অবদান রাখে। তারা উৎপাদন থেকে শুরু করে পরিষেবা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক কার্যকলাপে চালিত করা ইঞ্জিন। ম্যানুফ্যাকচারিং, ক্ষুদ্র, মাঝারি ও মাঝারি শিল্প উৎপাদন শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা অত্যাধুনিক সরঞ্জাম থেকে শুরু করে দৈনন্দিন জীবনের মৌলিক জিনিসপত্র পর্যন্ত সব কিছুই উৎপাদনে সহায়তা করে। খাদ্য প্রক্রিয়াকরণ, মোটরগাড়ির যন্ত্র এবং টেক্সটাইলের মতো শিল্পে তারা যথেষ্ট অবদান রাখে। পরিষেবা খাতে হলো আরেকটি ক্ষেত্র যেখানে MSMEর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। তারা IT, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিস্তৃত পরিসরের পরিষেবা প্রদান করে। পরিষেবা খাতে MSMEগুলি তাদের নমনীয়তা, অভিযোজন যোগ্যতা এবং গ্রাহক কেন্দ্রিক পদ্ধতির জন্য পরিচিত। কৃষিখাতে MSME খাদ্য প্রক্রিয়াকরণ, প্যাকেজিং এবং বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা কৃষিপণ্যের মূল্য সংযোজন, কৃষকদের আয় বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে। ভারতীয় অর্থনীতিতে MSMEর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলির মধ্যে একটি হল ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। MSMEগুলিকে প্রায় ভারতের কর্মসংস্থানের সৃষ্টিকারী হিসাবে উল্লেখ করা হয়। দক্ষ শ্রমিক থেকে শুরু করে অদক্ষ শ্রমিক MSME বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি করে। তারা ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, কারিগর এবং নীল কলার কর্মী সহ বিভিন্ন দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ প্রদান করে। এই ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি লক্ষ লক্ষ ভারতীয় দারিদ্র বিমোচন এবং জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করে। MSME মন্ত্রকের একটি সমীক্ষায় দেখা গেছে যে MSMEগুলি ভারতে 11 কোটিরও বেশি মানুষকে কর্মসংস্থান তৈরির জন্য দায়ী। এই পরিসংখ্যাটি দেশের বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতীয় অর্থনীতিতে MSME ভূমিকা অপরিসীম সম্ভাবনাকে তুলে ধরে। ক্ষুদ্র, মাঝারি ও মাঝারি শিল্পগুলি কেবল দেশীয় অর্থনীতিকেই শক্তিশালী করছে না, ভারতের রপ্তানি বৃদ্ধিতেও ক্ষুদ্র, মাঝারি ও মাঝারি শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই উদ্যোগগুলি হস্তশিল্প ও বস্ত্র থেকে শুরু করে IT পরিষেবা এবং প্রকৌশল পণ্য উৎপাদন করে, যার আন্তর্জাতিক বাজারে উচ্চ চাহিদা রয়েছে। তাদের পণ্য এবং পরিষেবা রপ্তানি করে MSME দেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করে। এই দেশের ভারসাম্য উন্নয়নে সহায়তা করে, বিশ্বব্যাপী তার অর্থনৈতিক অবস্থানকে মজবুত করে। উপরোক্ত MSMEর ভারতের উৎপাদন খাতের বৃদ্ধিতে অবদান রাখে এবং দেশের ব্র্যান্ড ইমেজকে উন্নীত করে। ভারতীয় অর্থনীতিতে রপ্তানির ক্ষেত্রে MSMEর অবদানের বাইরে MSMEগুলি আঞ্চলিক উন্নয়নকেও এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা গ্রামীণ এবং আধা শহরের এলাকায় ব্যবসা স্থাপন করে, কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। যেহেতু MSMEগুলি উৎপাদন এবং উদ্যোগের কেন্দ্রে, তাই ভারতীয় অর্থনীতিতে এর তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সৃজনশীলতা, ঝুঁকি গ্রহণ এবং নতুন ধরনের বিকাশকে উৎসাহিত করে। MSMEগুলি প্রায় নতুন প্রযুক্তি এবং ব্যবসায়িক মডেল গ্রহণ করে, যা অর্থনৈতিক সম্প্রসারণ এবং উদ্ভাবনকে উৎসাহিত করে। টেক স্টার্টআপ থেকে শুরু করে ঐতিহ্যবাহী কারিগর MSME ক্রমাগত বিভিন্ন চ্যালেঞ্জ এবং সুযোগ মোকাবেলার জন্য উদ্ভাবনী সমাধানে নিয়ে আসছে। এই উদ্ভাবনগুলি শুধুমাত্র ব্যবসায় নিজেদেরই উপকার করে না, বরং অর্থনীতির সামগ্রিক উন্নয়ন অবদান রাখে। স্টার্টআপ ইন্ডিয়া এবং মেক ইন ইন্ডিয়ার মতো সরকারি এমএসএমগুলির উদ্যোক্তা মনোভাবকে আরও উস্কে দিয়েছে। ভারতীয় অর্থনীতিতে এমএসএমএর ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও এমএসএমএগুলি সম্প্রসারণ এবং অগ্রগতিকে বাধাগ্রস্ত করে এমন বেশ কয়েকটি বাধা সম্মুখীন হয়। কিছু সাধারণ চ্যালেঞ্জের মধ্যে রয়েছে, এমএসএমইগুলি সাধারণত ঐতিহ্যবাহী ব্যাংকিং ব্যবস্থা থেকে পর্যাপ্ত এবং সাশ্রয়ী মূল্যের অর্ধায়ন সমাধান পেতে লড়াই করে। এটি তাদের সম্প্রসারণে বিনিয়োগের ক্ষমতা সীমিত করে। ক্ষুদ্র মাঝারি এবং মাঝারি শিল্পের কার্যক্রম দুর্বল অবকাঠামোর কারণে ব্যাহত হতে পারে, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে, যেমন বিদ্যুৎ সরবরাহ, পরিবহন এবং ইন্টারনেট সংযোগ এমএসএমইগুলিকে ব্যাহত করতে পারে। এমএসএমইগুলি একাধিক সম্মতি প্রয়োজনীয়তা সহ জটিল নিয়ন্ত্রক ব্যবস্থার মুখোমুখি হয়, যা সময় সাপেক্ষ এবং ব্যয়বাহুল্য প্রমাণিত হতে পারে। অনেক এমএসএমইর জন্য, বিশেষ করে কারিগরি এবং ব্যবস্থাপনা পদের জন্য যোগ্য কর্মী খুঁজে বের করা একটি চ্যালেঞ্জ। ব্র্যান্ড স্বীকৃতি, বিতরণ নেটওয়ার্ক এবং বৃহত্তর খেলোয়াড়দের থেকে প্রতিযোগিতার মতো কারণগুলির কারণে এমএসএমইগুলি প্রায় দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে অ্যাক্সেস করার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হয়। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এমএসএমই এর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পেরে ভারত সরকার এই খাতের সম্প্রসারণকে উৎসাহিত করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এমএসএমইগুলি এই সমস্ত কর্মসূচি থেকে ব্যাপকভাবে উপকৃত হয়েছে, যা তাদের অর্থ, প্রযুক্তি এবং বাজারের সম্ভাবনা সুযোগ করে দিয়েছে। প্রধান সরকারি কর্মসূচিগুলির মধ্যে রয়েছে মুদ্রা যোজনা। এই প্রোগ্রামটি এমএসএমইগুলিকে তাদের বিনিয়োগের এবং পরিচালন মূলধনের প্রয়োজনীয়তা মেটাতে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে। স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম, এই স্কিমটি মহিলা এবং SC/ST উদ্যোক্তাদের নতুন ব্যবসা চালু করতে সাহায্য করার জন্য অর্থায়নের প্রস্তাব দেয়। প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি, এই সরকারি প্রকল্পটি এমএসএমইগুলিতে নতুন ব্যবসা স্থাপনা বা বিদ্যমান ব্যবসা সম্প্রসারণের জন্য আর্থিক সহায়তা প্রদান করে। স্কিল ইন্ডিয়া মিশন, এই উদ্যোগের লক্ষ্য ভারতের যুবকদের দক্ষ করে তোলা এবং এমএসএমই সহ বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা। মেক ইন ইন্ডিয়া, ভারতীয় উৎপাদনকে উৎসাহিত করে এই প্রোগ্রামটি এমএসএমইগুলিকে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে অংশ নেওয়ার সুযোগ করে দেয়। সরকারি সহায়তা, প্রযুক্তিগত অগ্রগতি এবং পরিবর্তিত ভোক্তা পছন্দের কারণে ভারতীয় অর্থনীতিতে এমএসএমএর ভবিষ্যৎ ভূমিকা খুবই আশাব্যঞ্জক বলে মনে হচ্ছে। মেক ইন ইন্ডিয়া এবং ডিজিটাল ইন্ডিয়ার মতো উদ্যোগের সাহায্যে এমএসএমইগুলি তাদের বাজার সম্প্রসারণের জন্য প্রযুক্তি এবং ই কমার্স গ্রহণ করেছে। তরুণ প্রজন্মের উদ্ভাবনী এবং উদ্যোক্তা দৃষ্টিভঙ্গির দ্বারা এমএসএমই খাতের সম্প্রসারণ পরিচালিত হচ্ছে। ভারত যখন একটি বৈশ্বিক অর্থনৈতিক শক্তি হিসাবে গড়ে উঠছে, তখন ভারতের ভবিষ্যৎ গঠনে এমএসএমএর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত।
0: শুনলেন কথিকা ভারতীয় অর্থনীতিতে এমএসএমইর ভূমিকা। এ নিয়ে বললেন রামেশ্বর সাউ।

0: এরপর শুনুন স্বরচিত গল্প, বলছেন মীনাক্ষী ঘোষ।
1: যক্ষের ধন পেলেও নিতে নেই, ও ভোগ করা যায় না। কেন ঠাম্মা? দেখলে না যক্ষের ধন নিতে গিয়ে কি দুর্গতিটা হলো? অমনি হয়। কেন ঠাম্মা? পাঞ্চি বনর চপর চপর বন্ধ হয়ে হঠাৎ দুপুরটা ভীষণ নিঝুম। গালে হাত রেখে কতক্ষণ পরে ঠাম্মা অনেক অনেক আসক্তি জমে জমে তবে একটা যক্ষ তৈরি হয়। সে বড় ভয়ঙ্কর। তার খপ্পরে পড়লে সে কেমন দেখতে ঠাম্মা? ড্রাগনের মতো, রাক্ষসের মতো? উত্তর দিচ্ছ না কেন ঠাম্মা? অনেকক্ষণ পরে ঠাম্মা বললে, টুলি, যক্ষকে দেখা যায় না, চিনতে হয়। বড় হও তখন চিনবে, এখন ঘুমাও। আমার বয়স তখন 6, ছোট থাকার অভিশাপ।

ভুগছি, বড়দের ওই কথাটা আমার সবচেয়ে বিচ্ছিরি লাগে। কেবল মনে হতে লাগলো, দেখা না গেলেও চিনে ফেলার মন্তরটা বড়রা ইচ্ছে করে ছোটদের শেখায় না। ঠাম্মার নাক ডাকা শুরু হতেই আমি শুরুত করে বাগানে সকালের কাটা একটা দোক্কা ছকের মধ্যে কাঠি দিয়ে অনেক অনেক চেহারা আঁকলাম, ভয়াবহ টাইপের। কাঁটা দাঁত, শুঁড়, কুমিরের মতো নয়, হাতির মতো নয়, ধুস, কেমন যে যক্ষ দেখতে ঠিক করতে না পেরে মায়ের ঘরে। কিন্তু প্রশ্ন করা গেল না, বাবা মা ঝগড়া। কী যে রুখ খুলবে রতনচুর পড়লে, হাত দুখানেকে তো কাঁকড়া মনে হয়। তোমরা পুরুষ মানুষরা গয়নার কি বোঝো? অমন গয়না আমার বন্ধুদের কারণ নেই, অথচ তোমাদের জেলায় পরবার উপায় নেই। দেখো, তোমার বন্ধুদের ওই একটা গয়না না দেখালেও চলবে। কাল রতনচুর না পেলে আমি বিয়ে বাড়ি যাবো না বলে দিলাম। আহ, ছেলে মানুষই করো না, দিনকাল ভালো নয়। তবে আর কি, যক্ষের ধন আগলে রাখো। আবার যক্ষ, বড়রা সবাই চেনে তার মানে। রাতে মাকে, তুমি যক্ষ দেখেছ? হ্যাঁ, সে আবার কেউ দেখতে পায় নাকি? না, হ্যাঁ দেখা যায় না, কিন্তু তুমি চেনো তো? কী যে আবোল তাবোল, ঘুমা দেখি। মা তাহলে বাবা নিশ্চয়ই চেনে, নইলে কী করে যক্ষের ধন জমা করে রেখেছে? আহ, টুলি বকাস নি, ঘুমোতে দে। আমার ভীষণ জেদ চেপে গেল, চিনতেই হবে যক্ষকে। পরের দিন সারা বেলা বাড়িতে ঘোর অশান্তি, ঠাম্মা বড়ি দিতে দিতে গজ গজ। তোমার মায়ের বড় বেশি জেদ, একটা কিছু ধরলে আর ছাড়বে না। বললাম, ঠাম্মা রতনচুর কেমন দেখতে গো? ঠাম্মার ডাল বাটা মাখা হাতে আঙুল দিয়ে আমার কবজিতে, হাতের পাতায়, সব কটা আঙুলে এত এত দাগ কেটে বললেন, বিয়ের রাতে যখন জড়োয়ার হাত পদ্ম পরে বসেছিলাম তখন সকলের একেবারে চোখ ধাঁধিয়ে গেছিল। পরের দিন দুপুরে মা অ্যালবাম খুলে বসে আছে দেখে পিঠ ঘেঁষে দেখতে লাগলাম, বিয়ের ছবিতে মা যেন রানী। হাতের পাতা দুটো সামনে মেলে কেউ সাধারণত বসে না, কিন্তু ওইভাবে হাত না মেললে রতনচুরের ছবি উঠবে কেমন করে? ও কি সুন্দর গয়নাটা মা, মা সগর্বে, এটা তো ছবি, সামনে থেকে দেখলে। দেখাও না মা আমাকে। হুঁ, তার কি জো আছে? এবাড়ির পুরুষ মানুষগুলো ভিতুর ডিম। আমার বিয়েতে তুমি ওটা আমাকে দিয়ে দেবে, তাই না মা? হ্যাঁ, চমকে উঠেছিল মা। তারপরে আমার কথার উত্তর না দিয়ে ছবির হাতে আঙুল বুলিয়ে বুলিয়ে কি যেন ভাবছিল। সন্ধে খানাবার আগে বাবা মার ঝগড়া যেন কালবৈশাখীর ঝড়। আমাকে আঁচলের তলায় নিয়ে ঠাম্মা বলল, আয় টুলি গল্প বলি। ঠাম্মা, যক্ষের গল্পটা আর একবার বলো না। তারপরেই সাহস করে আবার প্রশ্নটা, যক্ষকে কেমন করে চিনবো ঠাম্মা? চেষ্টা করতে হবে, বড় হতে হতে, চেষ্টা করতে করতে। রতনচুর আনা হয়নি বলে রাতে মা সত্যি বিয়েবাড়ি গেল না। বাবার সঙ্গে নেমন্তন্ন খেয়ে ঘুম চোখে ঢুলতে ঢুলতে শাড়ি ফিরে দেখলাম মা কাপড় ছাড়নি, চুল বাঁধেনি, ওবেলা সিঁদুর টিপ লেপটে, মুখময় ঝগড়া কান্না শুকিয়ে এমন ভয়ঙ্কর দেখাচ্ছিল মাকে যে আমার ঘুম চোখ চমকে গিয়েছিল। যেন মা নয়, ঠাম্মার গল্পের যক্ষি বুড়ি। এক দৌড়ে মার ঘর থেকে ছিটকে কাকুর কাছে, কাকু যক্ষকে কেমন করে চেনা যায়? কি যক্ষ, সে আবার কেউ দেখেছে নাকি? না, দেখা যায় না, কিন্তু চেনা যায় তো, ঠাম্মা বলেছে। কাকু মাথায় গাঁটটা মেরে, মার কাছে রূপকথা শুনে শুনে তোর মাথা একেবারে গুবলেট। যক্ষর কথা আপাতত কাউকে বলা যাবে না বুঝতে পারার পর থেকে আমার মনে কেবল ওই চিন্তা ঘুর ঘুর। একদিন আমার থেকে 5 বছরের বড় হেনাদিকে ধাঁধা জিজ্ঞেস করার মতো করে, আচ্ছা বলো তো হেনাদি, কী কী দেখা যায় না কিন্তু চেনা যায়? ইহ, কি বোকা বোকা ধাঁধা, খিদে, লোভ, একটার পর একটা এতগুলো শব্দ বলে গেল হেনাদি যে ভীষণ দ্বন্দ্বে পড়ে গেলাম। তবে যক্ষটা কি পরিষ্কারভাবে প্রশ্নটাও করা গেল না, কারণ বড় হয়ে যাওয়া হেনাদি একমাত্র আমার সঙ্গে হেক্কা দোক্কা খেলে। সেও যদি বলে বসে বড় হওয়া টুলি, তখন বুঝবি, তাহলে আর সহ্য করা যাবে না। ক্রমশ ছোট দিন ফুরিয়ে বড় দিন, টিরার চার্চে রং বেরঙ আলোর ঝিলিমিলি। ওই রকম কি মায়ের রতনচুর? সেই ঝিলিমিলি ঘিরে অজানা রাত্তার মতো অন্ধকার, অন্ধকারে যক্ষ। ঠাম্মা কত গল্প বলেছেন আমায়, রাজপুত্র, মন্ত্রীপুত্র, পক্ষীরাজ, কিন্তু সবাইকে পিছনে ফেলে ওই যক্ষটা কেন যে আমার মধ্যে পাকাপাকি বাসা বেঁধে ফেললো। একটা বড় হয়ে ওঠার ঝামেলা ঠাম্মার সঙ্গে জুড়ে দিয়েছিলেন বলেই কি, নাকি সব মানুষের এক একটা নিজস্ব গল্প থাকে, যেদিন সে সেটা শুনতে পেয়ে যায় সেই দিন থেকে সে একটা দুঃখী অস্তিত্বে ঢুকে পড়ে, আর বার হতে পারে না, বার হতে চায় না, কেন যে ঠিক বলতে পারি না। সেই শৈশব থেকে হীরামন পাখি, সোনার গাছে মুক্তোর ফল, সব সুন্দর ছবির পিছনেই একটা অশরীরী ছায়া ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো আরো বছর চারেক। তবু ঠিক বড় হয়ে ওঠা হয়নি, যক্ষ তখনও অচেনা। একদিন অনেক অনেক রান্না করে সকলকে খাইয়ে শুয়ে পড়লেন ঠাম্মা। কাকু ডাক্তার নিয়ে পৌঁছানোর আগেই চাবির গোছা মার হাতে কুঁজে দিয়ে কি যেন বললেন বুঝতে পারিনি, কারণ মা হাউমাউ কান্না। আমি শোনার ইচ্ছায় ঠাম্মার মুখের সামনে মাথা ঝুঁকাতেই ঠাম্মার ডান হাতখানা আমার মাথায় রেখে বললেন, টুলি মনে রেখো,
শেষ কথা, ঠাম্মার শেষ কথা কি কেউ ভুলতে পারে? কিন্তু কি যে মনে রাখতে বলে গেলেন ঠাম্মা সেটা বুঝতেই হিমশিম খেতে লাগলাম। মস্ত করে বাঁধানো ঠাম্মার ছবিখানা খাবার ঘরের দেওয়ালে টাঙিয়ে দিল কাকু। কেন, ঠাম্মাকে যাতে কেউ ভুলে না যায়। খেতে বসে মুখোমুখি ঠাম্মাকে দেখলেই কেমন একটা অস্বস্তি। টুলি, মনে রেখো, কি যে মনে রাখতে বলে গেলেন ঠাম্মা সেই চিন্তার গোলকধাঁধায় ঘুরতে ঘুরতে কবে যেন সময়ের চুনকামে ঠাম্মার ছবি আর দেয়াল একাকার। সবার চোখের সামনে থেকেও ঠাম্মা অদৃশ্য, কেবল মা যখন বকে ওঠে, আহ টুলি এত বড় হলি তবু, তখনই একটা অস্বস্তি খচ করে ওঠে। বড় হও তখন চিনবে, আমি চিরকাল ছোটই থেকে যাব কি, কিছুতেই কেন বুঝতে পারছি না, চিনতে পারছি না। আবার বয়স 20 তখন, মা হরদমই বলে, এই টুলি কি ভাবছিস রে পেট ঘুটে মুখ করে? হ্যাঁ না, আসলে কি যেন একটা মনে করাচ্ছিল, কিছুতেই মনে করতে পারছি না। মা মনে করিয়ে দেবার চেষ্টা করত, লাইব্রেরির বই ফেরত, ওষুধ খাওয়া? না না মা, ওসব কিছুই নয়। নিজেরই উপর বিরক্ত, হ্যাঁ আমি মার সামনে থেকে উঠে বাইরে চলে যেতাম, না তাকিয়েও বুঝতে পারতাম। মা যত না অবাক তার চেয়ে বেশি চিন্তিত চোখে খুঁটিয়ে খুঁটিয়ে আমাকে, আমার সরে যাওয়াকে দেখছে। একটা প্রবল অস্বস্তি কেবলই আমার রক্তকে গাঢ় করে দিতে লাগলো। আমি আম গাছের বেদিতে বসে বসে ঘন্টার পর ঘন্টা ছায়ের বড় হওয়া দেখতে দেখতে গভীর দুঃখে ডুবে থাকতাম। বুঝতে না পারার দুঃখ, মনে করতে না পারার দুঃখ, বড় হতে না পারার দুঃখ। আমার বিয়ের গয়না গড়াতে দেবার আগে বাবার প্রশ্ন, রতন চুরটা দিয়েই তো? মার কথাটা পছন্দ হলো না, কেন হাতের অন্য একটা কিছু গড়িয়ে দিলে ক্ষতি কি? না ক্ষতি কিছু নেই, তবে ও গয়নাটা তো টুলিকে দিতেই হবে। না বলছিলাম অনেকদিন গয়নাটা পড়া হয়নি তো হাতে। আহা, গয়নার শোকে কি তুমি পাগল হলে? নাহলে এই বয়সে রতনচুল লোকে পাগল বলবে। মা বললেন, বয়স আর কি, রোগে রোগে আমি। মা ঝট করে ঘর ছেড়ে চলে গেলেন। আমি জানি মা এখন কাপড় ঘরে গিয়ে আয়নার সামনে। বিয়ের দিন সন্ধেবেলায় মা আমার হাতের রতনচুর পরাতে লাগলো। চারপাশ থেকে মন্তব্য, কি চমৎকার গয়না, এখন আর ওসব কে গড়ায়, এখনকার হিসেবে কত দাম হতে পারে বলো তো? টুলি, ও গয়না তো আর পরতে পারবি না, ভেঙে সবগুলো আলাদা আলাদা করে নিলে অনেকগুলো গয়না হয়ে যাবে। এখন মার আর্তনাদ, না না টুলি কখনো এটা ভেঙে নষ্ট করিস না। বাবা তাড়া লাগালেন, কই হলো? আমার হাত দোকানা চেপে ধরে মা আবার বলল, এটা ভাঙিস না কিন্তু। আমি ডুকরে উঠলাম, উহ মা হাত ছাড়ো লাগছে। সবাই যখন বাসর মাতিয়েছে তখন হঠাৎ সবুর মা হুড় মুড়িয়ে বাসরে ঢুকে, মা জানি কেমন করছেন গা? আমরা অমনি মার ঘরে, মা সেই রাতেই দুহাতের মুঠোয় ধরা, আমার রতন জুড়ে সাজা হাত তার বুকের ওপর, বুকের ঠিক সেই ঘন্টায় যেখান থেকে শেষ নিঃশ্বাস ফুস। সারা রাত উঠিনি, সকালে জোগাড় সেরে মড়া উঠাতে এসে সকলে, টুলি এবার ওঠো, মাকে ছেড়ে দাও। আমি তবু মায়ের হাত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি না দেখে কারা যেন আমায় টেনে সরাবার চেষ্টা করলো। উহ উহ, ডুকরে কেঁদে উঠলাম, মার শোকে নয় নিজের হাতের ব্যথায়। আমার হাতে যেন অক্টোপাসের মাথন, মৃতের আঙুলে রিগার মর্টিস। অনেক চেষ্টায় হাত ছাড়িয়ে রতন জুর খোলা হলে দেখা গেল আলো ঠিকরানো মণিমুক্তা বিঁধে বিঁধে দুই হাতে রক্তবিন্দুর আলপনা। সবুর মা শরবত খাইয়ে দিল, কাপড় বদলে দিল, ব্যথায় হাত অনর। ঠাম্মার ছবির পাশে মার ছবি, রতনচুর পড়া, হাত মেলে রাখা ফুলসজ্জার ছবি। বাবা বললেন ওইটি তার প্রিয় ছবি ছিল। আমার নতুন বর ফুট কাটল, তোমার ঠাম্মার বিয়ের ছবি নেই? বাবা দুঃখী হাসলেন, তখনকার দিনে বিয়েতে ফটোগ্রাফার কোথায়? বললাম ঠাম্মার গয়না সাজ ছাড়া ছবিই ভালো। বেশ ঠাম্মা ঠাম্মা, গল্প বলা ঠাম্মা, তোমার ঠাম্মা তোমাকে গল্প বলতেন না, যক্ষের গল্প? হাতের ব্যথাটা কিছুতেই সারল না, আমার নতুন বর পুরানো হয়ে যাওয়াতে কথা শোনাতে আরম্ভ করেছে। এইরকম সাংঘাতিক আর্থারাইটিস না জানিয়ে বিয়ে দেওয়া খুব অন্যায়। কি জানি গো, আগে তো জানতামই না, কত কিছু যে মানুষ সময় মতো জানতে পায় না, অথচ জানতে চায়। মানুষ বড় অভাগা, অভাগা আমি, বিয়ে হয়ে অবধি বউ হাতের পাতা নাড়তে চায় না। আমি ক্রমশ কেন্নুর মতো কুঁকড়ে যাচ্ছি ভয়ে, অস্বস্তিতে, দুশ্চিন্তায়, এমনকি রাতেও ঘুমাতে ভয় হতে আরম্ভ করলো। একদিন কাকিমা বেড়াতে এলে বললাম, চোখ বুঝলে যেন দেখি ছবিটার থেকে কান চৌচির করে মা বেরিয়ে আসছে, তখন মুখটা যেন আর মার মতো থাকতে চায় না, ভয়ঙ্কর হয়ে ওঠে, যেন মা নয় যক্ষী বুড়ি। যক্ষী বুড়ি কি বলছো, তুমি কি যক্ষ দেখেছো নাকি? না তা নয়, তবে না দেখলেও যেন চিনতে পারি, আসলে ঘুমের মধ্যে তো। শোবার ঘরে মরা মানুষের ছবি রাখার দরকার কি টুলি? তোমার বাপের বাড়িতে তো সব ডাইনিং হলে। স্বামী রাজি হলো না,
দামি দামি

পেন্টিংয়ের মাঝে বাপ ঠাকুমার ছবি লুচিয়ে এনেছো বটে বাপের বাড়ি থেকে। মেয়ে হবার পর বললাম, রতন চূড়টা পরাই হয় না, ওটা বেচে দিলেই হয়। কি বলছো, ওইরকম একটা গয়না আমি সারা জীবন রোজগার করিয়ে বানিয়ে দিতে পারবো না। তুমি না পারো তো কি, আমার মেয়ে পড়বে। না না প্লিজ, ওর মধ্যে সাত পুরুষের আসক্তি একেবারে চটচট করছে, ও হলো গিয়ে যক্ষের ধন। তোমার পরিবারের মাথার গোলমালও আছে নাকি, আসক্তি মানুষের মনে থাকে, গয়নার আবার আসক্তি বিরক্তি কিসের? এই সব টানাপোড়েনের মধ্যেই আমাদের মেয়ে আনন্দী যুবতী একদিন বলল, মামি তুমি যখন তখন আমার মুখের দিকে ওরকম ভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখো? ভাবি তুই কার মতো দেখতে, কার মুখ, তোমার মতো নই পাপার মতো, সেই ভালো। তবে একটা কথা সবসময় মনে রাখিস, সব মানুষেরই একটা নিজস্ব গল্প থাকে, সেটাকে খোঁজবার চেষ্টা না করে তুই যেন একটা চক্ষে বুড়ি হয়ে যাস না মা, মানুষ হবার চেষ্টা করিস। ইউ আর এক্সেন্ট্রিক মামি। রাতে স্বামীকে বললাম, দেখো আনন্দিতা কোনো কথাবার্তা শুনতেই চায় না, এত বড় হয়ে গেছে এখন আবার ওকে তুমি বড়, বায়োলজিক্যাল বড়, তোমার ফিলোসফিক্যাল বড় হওয়াটা নিজের মাথার মধ্যেই রাখো, মেয়েটার মাথা খেয়েও না ফর গড সেক। আনন্দীর বান্ধবীর বিয়ে, আগের দিন মার ছবির দিকে আঙুল তুলে, গয়নাটা দিদা তোমাকে দিয়ে যায়নি? হুম, ব্যাংকে। আমার হাতের পুরনো ব্যথাটা টনটন করে উঠলো, হেভি দেখতে, আনিয়ে দাও না বিয়েতে পরবো। দেখো আনন্দী, চোরের ভয়ে কত পুরুষ ধরে ও গয়না আশ মিটিয়ে কেউ পড়তে পায়নি, ওটা এখন যক্ষের দন হয়ে গেছে, না পড়াই ভালো। ও শিট আনন্দী, আসক্তি বড় সভ্যনাশা, তাকে সময় মতো চিনতে হয়। জানিস ও গয়নাটা আমার হাতে পরিয়ে দিয়েই আমার মা, দ্যাট ওয়াজ এ কোইনসিডেন্স মামি, তোমার মা রুগী ছিল, মরবার সময় হয়ে গিয়েছিল, তুমি কি মনে করো আমি গয়নাটা পড়লেই তুমি মরে যাবে? রতন চুর দেখে আনন্দে একেবারে উচ্ছ্বসিত, বিউটিফুল, ফ্যান্টাস্টিক, এমন একটা জিনিস তুমি এতদিন কেবল ব্যাংকে ফেলে রেখেছিলে। বিয়ে বাড়িতে রওনা দেবার মুখে সাবধান করে দিলাম, দেখিস রাতে ফিরবার সময় ভ্যানিটি ব্যাগে ভরে নিস। আনন্দী কিছু শুনতে পেলে বলে মনে হলো না, সে দুহাত মেলে রতন চুরের দিকে মগ্ন দৃষ্টি, পাথরগুলো থেকে দুটি শত বর্ষার মতো ঠিকরে এসে যেন বদলে দিচ্ছে আনন্দীর চোখ মুখের জ্যামিতি। রাত ঘন হবার আগেই তুমুল ঝড়বাদল, আমার ভীষণ ভয় করছে গো এই দুর্যোগে আনন্দীটা, আহ টুলি, আনন্দীর ফিরবার সময় বন্ধ হয়ে যাবে, কি জানি এখন তো বর্ষাকাল নয়। বৃষ্টি ক্রমশ বাড়তে লাগলো, বললাম দেখো যেন প্রলয়, ঠাম্মা বলতো অনেক অনেক পাপ জমা হলে অনেক বৃষ্টি লাগে সেসব ধুতে, তাই প্রলয় আসে। বক বকানি থামাবে, একে তো এই তাণ্ডব, তার উপর ছপ করে বাতি নেবে গেল বোধ হয় সারা শহরে, বিয়ে বাড়িতেও কি? আমি আবার বলে ফেললাম, ও মা গো আমার ভীষণ ভয় করছে, এই অন্ধকারে জোয়ান মেয়ে হাতে এমন গয়না। এবার আর আমার স্বামী বকলো না, কাঁপা গলায় সান্ত্বনা দিতে লাগলো, আমাকে নাকি নিজেকে, কিচ্ছু হবে না দেখো। দমকা বাতাসের ধাক্কায় জানলার চিটকিনি খুলে দঙ্গল ভুতুড়ে ঝাপটা ঘরটাকে একেবারে থচনচ করে নিল, মেঝেতে ঝনঝন টুকরো টুকরো কাঁচ। আমার স্বামী টর্চ জ্বালতেই আঁতকে চেঁচিয়ে উঠলাম, ওটা কার মুখ মেঝে ময় ছড়িয়ে আছে, তুমি কি পাগল হয়ে গেলে টুলি, নিজের মাকেও চিনতে পারছো না? আমি নাকি অজ্ঞান হয়ে গেছিলাম, ঝড় বাদল ভাঙা কাঁচ কোথাও কিচ্ছু নেই যখন জ্ঞান এলো, নিঝুম সাদা ঘর, কপালে আনন্দীর হাত, নিরাভরণ, কি স্নিগ্ধ, এখন কেমন লাগছে মামি? ওর প্রশ্নের উত্তর না দিয়ে প্রশ্ন করলাম, তুই ঠিক আছিস আনন্দী, রতন চুরটা কোথায়? ও মামি কি অসুবিধার গয়না, ওটার জন্য বিয়ে বাড়িতে ভালো করে খেতে পর্যন্ত পারিনি, যতই সুন্দর হোক ওসব ইউজলেস অর্নামেন্ট কেন যে বানায় মানুষে, ইউজলেস, অ্যাবসোলিটলি ইউজলেস, বাবাকে দিয়ে দিয়েছি, ও ব্যাংকেই থাক, যাতে ফ্রিনেস নষ্ট হয়ে যায় এমন কিছুই আমার চাই না মামি। ইনফ্যাক্ট রতন চুরটা হাতে দেবার পরে আমি ব্যাপারটা খেয়াল করলাম, আমি প্রথম বুঝতে পারলাম যে আনন্দী, আনন্দী, আমি আলহাতে জড়িয়ে ধরলাম আনন্দীর হাত, নিরাভরণ হাত। আনন্দী উৎকণ্ঠায় ঝুঁকে পড়ল, কি হলো মামি, শরীর খারাপ লাগছে আবার? স্বস্তিতে আমার চোখ বুঁজে আসছে, টের পাচ্ছি আনন্দীকে ধরে থাকা আমার হাতে আর ব্যথা নেই, কতদিন পরে নির্ভয় ঘুম।

এতক্ষণ শুনলেন স্বরচিত গল্প, বললেন মীনাক্ষী ঘোষ। এরপর শুনুন আধুনিক গান, শিল্পী লোপামুদ্রা মিত্র।

তাহলে বন্ধু, এতক্ষণ আধুনিক গান শুনছিলেন, শিল্পী ছিলেন লোপামুদ্রা মিত্র। সময় বলছে আজান নয়, এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান। উপস্থাপনায় রীতা গুহ বিশ্বাস। নমস্কার।